0: সম্মাননীয় সভাপক মহোদয়, সর্বপ্রথম ম সংস্কৃতি পর্যটন তথা নাগরিক উড্ডয়ন মন্ত্রালয়বাট সদন সমক্ষ প্রস্তুত অভৌতিক সাংস্কৃতিক সম্পদাকে সংরক্ষণ গর্ন সম্বন্ধমা ব্যবস্থা গর্ন বনেকো বিধেয়ক 2081 কো পূর্ণ সমর্থন গর্দৈ এসকো স্বাগত গর্দছু। সভামুখ মহোদয়, হাম্রো দেশ নেপাল সাংস্কৃতিক বিবিধতালে ভরিপূর্ণ রাষ্ট্র হো আমি ভন্দিনৌ, বিশ্বলে ভনিরহেকো ছ। নেপালে সন 2010 নাই ইউনেস্কো কো অমূর্ত সাংস্কৃতিক সম্পদা সংরক্ষণ সম্বন্ধী মহাসন্ধি লাই অনুমোদন গরি পক্ষ রাষ্ট্র ভইসকেকো ছ। তর হালসম্ম হামিসঙ্গ ভৌতিক স্মারকহরুকো সংরক্ষণকা লাগি প্রাচীন স্মারক ঐন 2013 ক্রিয়াশীল রয়ে পনি হামরা পুস্তান্তরণ হুদে আয়েকা ভাষা, লোককথা, লোকগীত, পরম্পরাগত শিপ যাত্রা র এস্তৈ অভৌতিক সম্পদা যোগাউনে ছুট্টৈ ছাতা কানুন থিয়েন। ইয়ো বিধেয়কলে নেপালকো সংবিধানকো ধারা 32 র 51 নির্দিষ্ট গরেকো সাংস্কৃতিক রূপান্তরণ র পহিচান সংরক্ষণকা মৌলিক হক তথা রাজ্যকা নীতিহরুলাই মূর্ত রূপ দিন সঘাউনে ঐতিহাসিক আবশ্যকতা পুরা গর্দছ ভন্নে মেরো বিশ্বাস। সভামুখ মহোদয়, ইয়ো বিধেয়কো সবৈভন্দা সুন্দর র মর্মস্পর্শী পক্ষ ভনেকৈ ইয়সলে ভূতহকা রৈথানে নাগরিক র স্থানীয় সমুদায়লাই কেন্দ্রমা রাখেকো ছ। হাম্রা গাউঁঘর দূরদরাজকা কুনা কন্দরামা পুস্তৌদেখি লোকগীত, উখান টুক্কা, পরম্পরাগত উপচার পদ্ধতি, জড়িবুটি সম্বন্ধে জ্ঞান র রৈথানে কলা কৌশললাই জীবিত রাখনে ভূতহকা নাগরিক নে হুন। এস বিধেয়কলে তী স্থানীয় অভ্যাসকর্তা র সমুদায়লাই আপনো অমূর্ত সম্পদাকো নির্বাধ রূপমা অভ্যাস গর্নে, পরম্পরাগত স্থলহরুকো সংরক্ষণ গর্নে র ত্যসকো ব্যবসায়িক তথা স্বতন্ত্র উপযোগ গর্নে কানুনী অধিকার সুনিশ্চিত গরেকো ছ, যসলাই সমর্থন নগর্ন ছুটেই ছৈন। সভামুখ মহোদয়, নেপালমা এউটা মৌলিক জাতি ছ দুরা, যসকো জনসংখ্যা 5700 মাত্রই ছ। তো ভাষাকো পূর্ণ বোল্নে মানিসহরু আজ 4-5 জনা পনি ছৈনন্। তো ভাষা লোপনমুখ ভইসকেকো ছ। তী 4-5 জনা লোপনমুখ ভাষাকো সংরক্ষকহরুলাই সংরক্ষণ গর্ন সকিয়েন ভনে ইয়ো দেশবাট এউটা ভাষা দুরা মাত্রই হট্নে ছৈন, বিশ্ববাটেই দুরা ভাষাকো অন্ত্য হুনে ছ। ধন্যবাদ।
1: মান্য সদস্য পরমিলা কুমারী গচ্ছদার, ত্যসপছি মান্য সদস্য গণেশ কার্কী।